0: নমস্কার, আর আজকারি কবে আর আইলে শুনতে উল্লা রেডিও সফলতা,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ
2: ইন আমার লাইফ।